বিহঙ্গা দম্পতি দেখি জানেছি তোমার নহইলা থইয়া সম্ভোগে বলিলা।

0: ছিলু না ভাই?
1: হ্যাঁ
0: ইন্দ্র রাজা।
1: আচ্ছা আচ্ছা।
0: মায়া গৌতমঙ্গ রূপ ধরি
1: হ্যাঁ
0: অহল্যাঙ্ক নিকটরে প্রবেশ হেলে।
1: আচ্ছা আচ্ছা।
0: ইন্দ্র রাজা
1: হ্যাঁ
0: সম্ভোগ আশারে।
1: আচ্ছা আচ্ছা।
0: অহল্যাঙ্কু প্রীতি দান মাগিলে।
1: আচ্ছা কোন
0: সেইঠে?
1: হ্যাঁ
0: অহল্যা।
1: হ্যাঁ হ্যাঁ।
0: সে তো জানিছন্তি ইয়ে নিজর স্বামী বলি।
1: হ্যাঁ
0: ইন্দ্রঙ্গু কহুছন্তি
1: কোন
0: একি ভীতি
2: ঝাটি সম্পত্তি।

0: দেবি ছাতি সাতগিরি তাও কাহু মাতানিবি প্রীতি সাতগিরি সাতগিরি ছাতি সম্পতি
1: হল্যা কহিলে স্বামী
0: হ্যাঁ
1: ତମର ଯେତେବେଳେ ଏ ଫୁଲରୁ ସେ ଫୁଲ
0: ହଁ
1: ଗୁଣୁ ଗୁଣୁ ହୋଇ ମଧୁ ପାନ କରେ
0: ପାନ କରେ।

0: कार्यक्रम तो सब कार्यक्रम वंदना ठाकुर जितने समय मिले सब कार्यक्रम शुणु
1: सब स्टेशन रिच्छ कार्यक्रम शुचार आ भाग भी होती लाइव फोन भाग ने खुश लगुच कथा गीत जो शुचार आज कौन गीत शुणी बोली भाई
0: আজি যেহেতু বর্ষার তো সময় তো নেই আসবা কাল কিছু দিন পরে বর্ষা আসি
1: বর্ষা উপরে গোটে গীত শুনিবে আপনা বর্ষা উপরে গোটে গীত শুনিবে
0: কোন ছিল বর্ষা কি ঠান্ডা মানে আমার হিন্দি চলচ্চিত্র মোহরার দিয়ে টিপি টিপি বর্ষা পানি
1: আপনাকে পছরে কি ওটা কহুরান্তি কহিলে কি কহুচান্তি গীত শুনিবা পাই
0: নাই গীত তো নে কোদে আমার ম্যাডাম দিলে নানি আউ সিটি এতে শোনা সি কয়া যাবে না হওয়া আউ এটা মতে দোকান কি আমার গুড়ে রেডিও তো দাম ঘরে কি কুনিয়া আসবে তো হবে
1: ବର୍ଷା
0: ଋତୁରେ ଧାନ ଚାଷ ଜମି ପ୍ରସ୍ତୁତି ଚାଲିଛେ ଟ୍ରାକ୍ଟର ଚାଲିଛେ ପ୍ରଥମେ ତ ଯେହେତୁ ଆଜି ପ୍ରଥମେ କଥା ହେଇଛି ଆମର ପୁରୁଷା ନାନୀଙ୍କୁ ଗୀତ ସ୍ପେଶିଆଲ ସ୍ପେଶିଆଲ ଡେଡିକେଟ୍ ତା ସାଙ୍ଗେ ସ୍ମିତା ସିଂ ନାନୀ ଆପଣଙ୍କୁ ବି ଗୀତ ଡେଡିକେଟ୍ ଶ୍ରୋତା ମାନେ ହରେଶ କୁମାର ପୁରୁଆ ଯଶନ୍ତ ପୈକ ଗ୍ରନ୍ଥ ଚେତନ ପଟେଲ ରାଧାକାନ୍ତ ଭୋଇ ଭକ୍ତଚରଣ ଭୋଇ ଲୋକନାଥ ଲୋକନାଥ ପ୍ରଧାନ ଆଉ ଆମର ଗଞ୍ଜାମ ପୁରାର ମୋର ପ୍ରିୟ ଭାଇ ନାରାୟଣ ପ୍ରଧାନ ଆଉ ଆଜି ଆମର ଘରକେ ଆମର ଗୋଟେ ଶ୍ରୋତା ଭାଇ କୁଣିଆ ଆସିଛନ୍ ଆନନ୍ଦ ମେହେ ଭାଇକେ
1: ସମସ୍ତଙ୍କ ତରଫରୁ ଏଇ ସୁନ୍ଦର ଗୀତଟି ଆମେ ସମସ୍ତଙ୍କୁ ଶୁଣେଇ ଦଉଛୁ ଆଉ ଗୋଟେ କଥା ଚୈତନ୍ୟ ଭାଇ ଭଲ ଅଛନ୍ତି ନା
0: ହଁ ଚୈତନ୍ୟ ଭାଇ ପାଖରେ ମୁଁ ଥିଲି ଏବେ ଘରକୁ ଆସି ଆମର ଘର ପାଖରେ ସେ ବହୁତ ବଢିଆ ଅଛି ଆଉ କଥା ଟିକେ କହି ନ ପାରବା ନାନୀ ଟିକେ କଥା
1: ଆସ୍ତେ ଆସ୍ତେ ସୁସ୍ଥ ହେବେ ଆଉ
0: ହଁ ନାନୀ
1: ଠିକ ଅଛି ଆପଣଙ୍କ ସହିତ କଥା ହେଇକି ଆମକୁ ବହୁତ ଭଲ ଲାଗିଲା ସୁବଳ ଭାଇ
0: ଧନ୍ୟବାଦ ନାନୀ ଆଜି କଥା ହେଇକି ପୁଷିତା ନାନୀଙ୍କ ସାଙ୍ଗେ ବହୁତ ବଢିଆ ଲାଗିଲା
1: ଧନ୍ୟବାଦ ଭାଇ
0: ନମସ୍କାର।